শ্রোতা বন্ধু, আপন মানে বন্দনা কার্যক্রম শুনছেন আকাশবাণী বারিপদা কেন্দ্রর। বন্দনা এথর কণ্ঠশিল্পী তানসেন সিং, সে গাইছেন পুরাতন রচনার।

0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্রৰু। সময় বর্তমান সকাল সাতটা বাজি পনের মিনিট। শুনন্তু ওড়িয়ারে সম্বাদ।
1: আকাশবাণী সম্বাদ পড়ুছন্তি চন্দন ঘোষ। মুখ্য সম্বাদ। জলন্ধরঠারে নিশামুক্ত পঞ্জাব যাত্রার আজি শুভারম্ভ করিবে স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতর উদ্যোগী সংস্কৃতিকে পরিবর্তন করি এক নিযুক্তি আশায়ী দেশরু নিযুক্তি সৃষ্টিকারী রাষ্ট্ররূপে পরিণত করিবা দিগরে সফল ভূমিকা গ্রহণ করেছে স্টার্টআপ ইন্ডিয়া। এক আণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠন লক্ষ্য হাসল দিগরে নিজের প্রতিবদ্ধতা দোহরাইছে ভারত। এশীয় ক্রীড়া প্রতিযোগিতা 2026 গতকালের 8টি পদক সহিত মোট 53টি পদক হাসল করে দশম স্থানরে রয়েছে ভারত। এবং ভারত ওয়েস্টইন্ডিজ মধ্যে দ্বিতীয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজি খেলা যাব গৌহাটিরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজি পঞ্জাবর জলন্ধরঠারে নিশামুক্ত পঞ্জাব যাত্রার শুভারম্ভ করিবে। এই অবসরে আয়োজিত জনসমাবেশে শ্রী শাহ উদ্বোধন দেবার কার্যসূচী রয়েছে। বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীন দ্বারা চলিত মাস 18 তারিখে পঠানকোটে এই যাত্রার শুভারম্ভ করা যাইতিলা। 13 দিন মধ্যে এই যাত্রা 117টি বিধানসভা নির্বাচন মণ্ডলীর প্রায় 4000 কিলোমিটর অতিক্রম করেসারিছে। পঞ্জাবে নিশাদ্রব্য বিপক্ষ লড়াইকে এক জনভাগিদারী রূপান্তর ন্তরীকরণ করা হচ্ছে এই যাত্রার মুখ্য উদ্দেশ্য। পঞ্জাবে বড়ি চালি নিশাদ্রব্য কারবার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকার বিভিন্ন স্তরের জারি রয়েছে দুর্নীতি আদি আহ্বান বিপক্ষে জনসচেতনতা সৃষ্টি করা উপরে এই যাত্রার গুরুত্ব আরোপ করা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ জনসেবা 25 বর্ষ পূরণ হয়েছে। জনসেবারু দেশসেবা মন্ত্র আধারিত জয়যাত্রা এবং এপর্যন্ত জারি রহিতিবা নিরন্তর অঙ্গীকারবদ্ধতাকু এহা প্রকাশ করুছি। সেবা এবং সুশাসনকু দৃষ্টিরে রখি কেন্দ্র সরকার 2047 মসিয়া সুদ্ধা বিকশিত ভারত লক্ষ্য পূরণ লাগি নিরন্তর কার্য করি আসছন্তি। সমাবেশী বিকাশ এবং সামাজিক সশক্তিকরণ জরিয়ারে এই উৎসর্গীকৃত সিদ্ধান্ত জীবন্ত রূপ নেইছি। সেবা সংকল্প অভিযানর এই স্বতন্ত্র ধারাবাহিকরে আজি আমি আপনকু স্টার্টআপ ইন্ডিয়া যোজনা সম্পর্ক করে তথ্য প্রদান করুছু। 2016 মসিহার নরেন্দ্র মোদীঙ্ নেতৃত্বাধীন কেন্দ্র সরকার দেশের স্টার্টআপ ইন্ডিয়ার শুভারম্ভ করে ভারতর উদ্যোগী সংস্কৃতিকে পরিবর্তন করে এক নিযুক্তি আশায়ী দেশরু নিযুক্তি সৃষ্টিকারী ও নবসৃজক এবং সমস্যা সমাধানকারী রাষ্ট্ররূপে পরিণত করা হচ্ছে এই যোজনার মুখ্য উদ্দেশ্য। 2016 মসিহার দেশের প্রায় 400টি স্বীকৃতিপ্রাপ্ত স্টার্টআপ থাকলে চলিত বর্ষ মার্চ সুদ্ধা এহা 2 লক্ষ অতিক্রম করেছে। এছাড়া এই যোজনা মাধ্যমে 23 লক্ষর ঊর্ধ্ব প্রত্যক্ষ নিযুক্তি সুযোগ সৃষ্টি করা সহিত ভারতকে বিশ্বর তৃতীয় সর্ববৃহৎ স্টার্টআপ ইকোসিস্টমে পরিণত করা যাইপারিছে। এই রূপান্তরীকরণ কেবল বেঙ্গালুরু, মুম্বাই বা দিল্লি মধ্যে সীমিত হয়ে রহি নাই। প্রায় 50% স্বীকৃতিপ্রাপ্ত স্টার্টআপ বর্তমান দেশের টায়ার 2 ও টায়ার 3 শহরগুলিকে কার্য করুছে। এই যোজনা দ্বারা দেশের বিভিন্ন বিদ্যালয়গুলিকে 10,000 ঊর্ধ্ব অটল টিঙ্করিং প্রয়োগশালা স্থাপন করা যাইছে। এথিরে 1 কোটির ঊর্ধ্ব শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ করে উদ্যোগী হওয়া পূর্বরু বিভিন্ন স্থানীয় সমস্যার সমাধান করিবার সফল হয়েছে। এই রূপান্তরীকরণ মহিলামানকর অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পাইবার লাগিছে। চলিত বর্ষ মার্চ মাস সুদ্ধা 1 লক্ষ স্বীকৃতিপ্রাপ্ত স্টার্টআপ গুলিকরে অন্তত জনে লেখা মহিলা নির্দেশক বা ভাগিদারী কার্য করুছন্তি। স্টার্টআপ ইন্ডিয়া দেশের উদ্যোগীকরণকু

0: হ্যালো
1: হ্যালো স্যার, নমস্কার।
0: নমস্কার,
1: সম্বিত ছাত্র মতে ডাকন্তি সমস্ত বাবা।
0: আচ্ছা, কোউঠু কহুচন্তি?
1: ময়ূরভঞ্জ বাসিপিঠারু।
0: বাসিপিঠারু,
1: আজ্ঞা।
0: সম্বিত ভাই, কোন সব করুচন্তি আপনো?
1: চাষবাস কাম চলছে।
0: এই যে অতিরিক্ত বর্ষা কেতলে কেমতি হয়ে যাচ্ছে, সে চাষবাস পই যেতিকি দরকার সেতিকি হউচি না অধিকা হয়ে যাচ্ছে বর্ষা?
1: আই স্যার, পানি পড়ব অনলাই কি চাষবাস ঠিকসে হইব?
0: এবে সেনা বর্ষা হউচি, যেতলে বর্ষা ন হব আপনকর চাষ জমিরে কেমতি পানি ব্যবস্থা করন্তি?
1: আজ্ঞা স্যার, পড়ে টিকে পানির সুবিধা নাই স্যার, যদি কেনাল পানি আসে বড় ড্যামর তবে সুবিধা হবে।
0: কেনাল আছে তবে?
1: হ্যাঁ কেনাল তো আছে ওটা।
0: সেই যে কেনাল রে কোনট পানি আসে, কোন ড্যাম রু?
1: হরিকুল ড্যাম সে।
0: আচ্ছা, জলধান চাষ আপন করছন্তি, তারপরে আর কোন করন্তি?
1: তারপরে স্যার বাড়িতে যা আছে আমার জন্নি বন্নি।
0: আচ্ছা, সেগুলা
1: বাইগণ
0: সেগুলা করন্তি যে, সেগুলা ঘরে খাইয়া পাই না আপন
1: ঘরে খাইয়া পাই?
0: এই যে চাষটা উঠি গলা পরে রবি ফসল করিবা, বিভিন্ন প্রকার তৈল বীজ ডাল জাতীয় ফসল, সেগুলা সব করন্তি না কেবল এই পনিপরিবা?
1: স্যার এই কেবল পনিপরিবা পাই সে সত্যি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে কুহন্তু কোন শুনেবা হেলবার পিত কার্যক্রম রু?
1: ওড়িয়া চলচ্চিত্র হিরোর গোটে থিলা এমিতি জীবন দেল মতে কাই অন্ধারে খোঁজুছি আজি আলোক মুই, এই গীতটি কি শুনিবা?
0: কাহকু উৎসর্গ করিয়া পাই চাহান্তি?
1: আম গাঁ বাসী সাঙ্গ সাথী মা ভৌণী ভাই সমস্ত।
0: ঠিক আছে, তবে আপনার পছন্দর গীত আমি শুনাউছু, ধন্যবাদ।

0: নমস্কার ভৌণী, আপনি সমস্ত হার্দিক স্বাগত এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করছু কথা গীত এবং সঙ্গীতর সমাহার আপনার প্রিয় আমার এই কার্যক্রম স্বর সম্ভার উপস্থাপনায় আপনার উপস্থাপিকা সৌদামিনী
1: আল্যাণী।